হায় রৌনক জিকিরে হিজির বিশাল। আগলা দোহা দেখে কি কাজল কি বহনে লগি মোটি এক লকি মুশাহদে কশে দোহা মুলাজা ফরমায়।